সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে, অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়ালে প্রাঞ্জল শইকীয়াই। এ আকাশবাণী নগাঁও আরম্ভ করছো গীতর অনুষ্ঠান মূর্ছনা। আরম্ভণিতেই জিন্দেগী ঔর খাব বুলছবির এটি গীত আগবাইছো মান্না দে আর সুমন কল্যাণপুরের কণ্ঠত।

0: পুত্র
1: কোন কোনে মাতে পুত্র বলি মুখ
0: পুত্র
1: ইকি কোন তুমি কিবা পরিচয় কিবা হেতু আজি এই পবিত্র

0: পদ্মা, পদ্মা
1: নাথ,
0: তোমার সৌভাগ্যদেবী ভাগ্যবান কর্ণ তোমার। কুরুপতি দুর্যোধনে কালিলৈ কুরুক্ষেত্র রণর কারণে কৌরবর সেনাপতি রূপে কর্ণ করিছে বরণ।
1: ই যে গৌরব কাহিনী, সসা সসা নাথ, মহাভাগ্যবতী ময়।
2: কোন আসা ভিতরত?
1: কোন
2: ভিখারী ব্রাহ্মণ ময়।
0: অতিথির বাবে কর্ণর দুয়ার দেব সদায় মুকলি, নির্ভয়ে সুমায় আহা, লোয়া দেব প্রণিপাত মো।
2: তথাস্তু,
0: যা যা পদ্মা, আতিথ্যর করা আয়োজন।
2: মহারাজ, ধন্য হলু তোমার কথা, অনাহারে অনিদ্রায় জর্জরিত প্রাণ, মৃত্যু মোর অতি সমীপ, কিন্তু হে রাজন, জীবনের এটি অভিলাষ এতিয়াও অসম্পূর্ণ হইল। মহাদানী বলি জগতে বখানে শত মুখে তোমার যশস্যা, কোয়া মহারাজ, পারিবানে পুরাব মোর মনের কামনা?
0: কোয়া কোয়া দেব কোয়া।
2: ক্ষুধার্থ ব্রাহ্মণ ময়, নাই কোন উচ্চ বিলাস, সামান্য এ পদ খাদ্য, তার বাবে প্রাণ মোর হয় বিচলিত। পারিবানে মহারাজ, পারিবানে সেই খাদ্য দিব, দাতা কর্ণ বলি তুমি জগৎ বিখ্যাত, সহাগরা পৃথিবী গাই যশোগান।
1: হে দেব, পাৰ্যমানে করিম যতন তোমার তুষ্টির বাবে, পকা পকা ফল মূল সযতনে নিজ হাতে থইছো সজাই, অতিকে ক্ষুধার্ত তুমি, আহা দেব আহা করাহি গ্রহণ।
2: রানী ক্ষমা করা মোক, সেই খাদ্য আশা করি অহা নাই তোমার কাহ, দাতা কর্ণ ভুবন বিখ্যাত, তেওঁরই ধর্ম পত্নী তুমি, দুয়োজন দয়ার সাগর, তোমালকে ইচ্ছা করা যদি অবশ্যই পূর্ণ হব আজি মোর মনের কামনা।
0: হে দেব, কিনো বাৰু বিচাৰিছা তুমি? তোমার তুষ্টির বাবে কেতিয়াও নহও বিমুখ, প্রয়োজন হলে শূন্য করি মোর এই রত্ন ভান্ডার, তোমার পূজাত দেব লগাম যতনে। কোয়া কোয়া বাৰু, কিবা খাদ্য বিচাৰিছা তুমি?
2: শুনা তেন্তে মহারাজ, শুনা স্থির হই, ক্ষুধা নিবারণ হেতু লাগে আজি নরমাংস।
0: নরমাংস
1: নরমাংস, ই কি কথা? ক্ষুধার্ত ব্রাহ্মণ, ক্ষুধা নিবারণ হেতু নরমাংস লাগে? নহয় নহয় নহয় মহারাজ, নহয়, ব্রাহ্মণেও ব্রাহ্মণর বেশ ধরি আহিছে রাক্ষস, খেদি দিয়া খেদি দিয়া, নহলে নিশ্চয় আজি ঘটিব অপায়।
0: পদ্মা, হব পারে মায়াবী রাক্ষস, হব পারে শত্রু আমার, কিন্তু দেবী দান ভিক্ষা করি আজি তেও আমার প্রজাত, দান ধর্ম মহাধর্ম বলি পালিছে মহান ব্রত কর্ণয় তোমার, মিলিছে সৌভাগ্য মোর, নিদিও সহজে তাক ম্লান হবলৈ। পদ্মা, তুমিও আনন্দ করা, দানর উৎসব আজি আমার প্রজাত।
1: নহয় নহয় প্রভু, ই যে এক প্রবঞ্চনা, ই যে প্রতারণা, অতিথি রূপেরে আজি আহে মহাকাল।
2: মহারানী, বুঝিছু সকল ময়, অপারগ আজি তুমি অতিথিক যথাযোগ্য করিব সৎকার। মহারাজ, বর আশা করি আহিছিল তোমার কাষত, সেই আশা দিলু জলাঞ্জলি, যাও ময় মাগিছু বিদায়।
0: শান্ত হওয়া দেব, নোয়ারা যাবলৈ তুমি, নরমাংস খাদ্য ব্রাহ্মণর তাকে দিম ময় যতনায়।
1: নাথ নাথ,
0: পদ্মা, বীরর জিয়রী তুমি।

0: রানি প্রস্তুত করিলা খাদ্য আপন হাতে, কিন্তু পারিবানে সন্তানক বিমুখ করিব
1: দেব
0: নহবা কাতরা দেবী পুত্র কেরিয়াতরত এনেদরে ভোজন।
1: দেব ই কি বারো পরীক্ষা তোমার? নিজ হাতে বলি দিলু পুত্রক যেতিয়া কোত পাম হেরুয়া রতন? দেব নকরা পলম আর প্রস্তুত করিলু সকলো, তুষ্ট হই করিলে গ্রহণ, ধন্য হম আমি সকলোয়ে।
0: তথাপিও বিধি অনুসারে মাতাসুন পুত্রক এবার, নহলে যে মূর হব ভোজন খুশি
1: বৃষকে তো।
0: নহয় নহয় দেবী, মাতা উচ্চস্বরে শুনু বারু নিজে মই পদূলির পরা, তোমার মাতর ধনী কিমান দূর? মাতা মাতা দেবী উচ্চস্বরে বৃষকে তো,
1: বৃষকে তো, বৃষকে তো, পুত্র মোর, সোণ মোর।
2: পরীক্ষা কৃষ্ণ দয়াময় চন্দ্র দিবাকর তোমার ডাঙর সুখ্যাতি চিরকাল রব জগত।

0: হেইয়া হেইয়া, রণ ফেরি বাজিছে সঘনে, রণ রণ রণ তো নহয় প্রভু, ই যে হায় অতৃষ্টর ঘোর পরিহাস, ফায়ে ফায়ে খিয়লা খিয়লি, ভাতৃপদ জ্ঞাতিপদ কুটুম্ব বিনাশ, ই যে এক ধ্বংসযজ্ঞ হল আরম্ভণ। হে কৃষ্ণ, তোমার ইচ্ছাতে কুরুক্ষেত্র মহাসমরত কৌরবৰ সেনাপতিময়, ই যে এক ভীষণ পরীক্ষা, পাণ্ডৱৰ পরাজয় অভিলাষ নহয় কর্ণৰ, কিয় কিয় তেন্তে নির্দয় ভাবেরে ভাতৃপদ হেতু আজি হইছো প্রস্তুত।
1: নাথ
0: পদ্মা, আহ দেবী, আহ আগবাড়ি পদ্মা, বহুত হইছা তুমি দুর্ভগীয়া কর্ণৰ বাবে, কোনে জানে আৰু কি ভুগিব লাগিব।
1: এই শুভ যাত্রার কালত নাথ তেনে কথা নানিব মুখত, তোমারে মঙ্গলৰ বাবে পূজা করি দেব মন্দিরত আনিছো যতনে মই দেবতার আশিস নির্মালি, নিজ হাতে কপালত আঁকি দিম জয়ৰ তিলক।
0: দেবতার আশীর্বাদ নিবিচারে কর্ণয় তোমার, মোক লাগে আশীর্বাদ অস্পৃশ্য কুলর, মোক লাগে আশীর্বাদ দরিদ্রজনের, যিজনে হেরালে দেবী জন্মর দিনায় মাতৃস্নেহ মন্দাকিনী ধারা, সেই কর্ণ জগতর ধূমকেতু সমাজর অভিভাব নিষ্ঠুর পাহান।
2: জয়তু রাজন।
0: কোন অতিথি ব্রাহ্মণ? আহাদেব লুয়া প্রণিপাত।
2: হে রাজন, তুষ্ট হলো তোমার কথা, আজি মোর যাত্রা সুমঙ্গল, জানবীর বুলি তুমি খ্যাত জগত, সেই হেতু মহারাজ বহু আশা করি বহু পথ বাদ করি বাই উপস্থিত হইসহি তোমার কাখত, মাথো বাঞ্ছা পূর্ণ করা মোর।
1: আহা দেব, সবিনয়ে মাতিছে দাসিয়ে, তোমার তুষ্টির বাবে সভক্তিরে ধূপ দুনা জালি পদসেবা করিম তোমার।
0: কুয়া দেব, এই শুভযাত্রার কালত কি বিচারি আহিলানো তুমি? কুয়া দেব, কি লাগে তোমাক?
2: লাগে মোক কবচ কুণ্ডল।
0: কবচ কুণ্ডল, ই কিবার চলনা তোমার? ব্রাহ্মণে বিচারে আজি দান বুলি কবচ কুণ্ডল, ই যে এক অদ্ভুত কাহিনী। বুঝিছো সকলো, অহা নাই তুমি দেব ভিক্ষা বুলি নিবলৈ মাথো এই কবচ কুণ্ডল, তোমার বুকুত অন্তরর নিবৃত কোণত বিচারিছা কর্ণর মৃত্যুকে মাথুন। কুয়া দেব, এনেদরে নকরি গুপুত লাগে বুলি কর্ণর পরাণ, তাকু কিন্তু আজি মই দিবলৈ প্রস্তুত, কিন্তু কিন্তু ঘৃণা হয় হেরাল বিশ্বাস মানুহর কপততা দেখি, সমাজর শিখরত বহি আর্য সমাজে কিয় বিশ্বর দলিত এই অনাদৃত অস্পৃশ্য কর্ণক এনেদরে করে প্রতারণা।
1: নহয় নহয় দেব, কবচ কুণ্ডল দান বিচরার আগতে লুয়া দেব অভাগিনীর প্রাণ।
2: বুঝিছো সকলো, দুজনে হইছা চঞ্চল, নেলাগে দিবলৈ দান, যাও মই নিজেই আঁতরি।
0: ক্ষান্ত হওয়া, ক্ষান্ত হওয়া দেব, এনেদরে অপরাধী নকরিবা মোক, দান ধর্ম জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলি আজীবন গণিছে কর্ণয়, করা নাই অতিথিজনক কেতিয়াও কাশিত বিমুখ, আজি এই জীবনের শেষর সন্ধিয়া জানি শুনি অতিথিক নকরু বিমুখ, লোয়া লোয়া দেব এই কবচ কুণ্ড।
2: ধন্য কর্ণ, ধন্য তুমি ধর্মজয়ী হওয়া জগতত প্রাণ ভরি দিছো আশীর্বাদ, মহাদানী মহারথী রূপে চিরকাল দীপ্ত হওয়া এই জগত।
0: পদ্মা
1: প্রিয়তম,
0: না কান্দিবা, আজি এই যাত্রার কালত চুয়া ভাবি মোতকৈ আছে বাৰু কোন মহাভাগ্যবান।
1: প্রিয়তম
0: শুনা পদ্মা,
1: প্রিয়তম
0: কই যাও যোৱাৰ আগতে মোর এই জন্ম ইতিহাস স্থির হৈ শুনা এতিবার, নিজ বুলি হীন বুলি সুতপুত্র বুলি আজি মোক ঘৃণায় জগতে, কিন্তু দেবী নহো মই নিষ্কুলোদ্ভব, জন্ম মোর জগত উজ্জ্বল করা প্রচন্ড তেজশ্রী সেই সূর্য রৌরভে, আর শুনা মাতৃমূর জগত বরেণ্য কুন্তী পাণ্ডব জননী।
1: কুন্তী পিতৃ সূর্যদেব, ই যে নাথ গৌরব কাহিনী।
0: গৌরব কাহিনী? গৌরব কাহিনী নহে পদ্মা, কিন্তু কিন্তু প্রিয়তমে অনুতাপ নকরে কর্ণয়, নিজ হয়ু হীন হয়ু এই নিজ বাহুবলেরে জগতত হলু প্রতিষ্ঠিত। মহাভারতর এই মহাসমরত এফালে থাকিব ক্ষত্রিয় গৌরব সেই বীর ধনঞ্জয়, যিজনার রথর সারথি, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু নিজে কৃষ্ণ দেবনারায়ণ। আর গৌরব পক্ষত অতিহীন অতি হেয় ঘৃণিত দলিত কর্ণ ময় বিশ্ব রস্পৃশ্য। হুয়া হুয়া হুয়া পদ্মা, শল্য মহারাজা আনিছে সদাই রথ মূর এই যাত্রার কারণে। চুয়া হুয়া তোর অন্ধারত দুর্যোধন দুঃখন আর যত কৌরব সকল অপেক্ষিছে মূর বাবে জয় মাল্য লই। পদ্মা যাও ময়, তুমি মোক দিয়া অনুমতি।
1: চুয়ানাথ আনন্দরে যাচিছ বিদায়।

0: সখী সখী ধনঞ্জয়, ই কি কথা? রণেরই ত্যাজী ধনুখর কিয় বাৰু নামিলা রথৰ পৰা এনেদৰে আকস্মিকভাৱে?
1: কৰ্ণৰ রথ চক্ৰ গ্ৰাখিছে মেদিনী, বিচাৰিছে ক্ষন্তেক সময় তুলি লব রথৰ চকুৰি। সেই সখী নামিল রথৰ পৰা। সাজু হওক, সাজু হওক কর্ণবীৰ ৰণৰ কাৰণে।
0: পাহৰি নাযাবা তুমি কুৰুক্ষেত্ৰ মহাসমৰত কর্ণ আজি কৌৰৱৰ ঘাই সেনাপতি।
1: জানো কৃষ্ণ, জানো সকলোকে, তথাপিও রণনীতি মানিব লাগিব।
0: ধনঞ্জয় বিস্মিত করিলা মোক, রণনীতি নুবুজো তোমার। যিজনে ঘটালে পাণ্ডৱৰ যত অমঙ্গল, সিজনার প্রতি তুমি ইমান সদয়।
1: কিন্তু কৃষ্ণ, কর্ণ যে উপায়হীন, রথহীনী জনের লগত কিদরে করিম যুদ্ধ রথ আরোহী? নহব নে সিটোয়ে কন্যায় সমর।
0: সখী ধনঞ্জয়, পড়িছে পড়িছে মনত মোর কৌরব সভাত পাঞ্চালী।

0: দাতা কর্ণ লক্ষ্যধর চৌধুরী রচিত নাটকখনি শুনিলে। রূপায়ণত আছিল কৃষ্ণ ঈশান বৰুৱা, বৃদ্ধ ব্রাহ্মণ জীবেশ্বর চক্রবর্তী, ইন্দ্র তথা ব্রাহ্মণ ফণী তালুকদার, অর্জুন বিভুরঞ্জন চৌধুরী, কুন্তি বীণা প্রসাদ, পদ্মা দীপালী বৰুৱা, বৃষকেতু দীপকজ্যোতি শর্মা আর কর্ণর ভূমিকাত পরেশ গোস্বামী। নাটকর প্রযোজনা নীলু চক্রবর্তীর।
1: দাতা কর্ণ নাটখনি শুনিলে। এ আকাশবাণী নগাঁও, এইখিনিতে শুনো হোক কেইটিমান গীত। প্রথমে এয়া উপপথ বুলছবির এটি গীতে সমর হাজরিকা আর মনীষা হাজরিকা।